0: আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী কটক কেন্দ্র সময় বর্তমান সকাল সাতটা বাজি পনের মিনিট হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সংবাদ
1: আকাশবাণী। সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। নূতন সুরক্ষা আহ্বানগুড়িকর দৃঢ়তার সহ মোকাবিলা পাই বিএসএফ কু অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী। সমগ্র শিক্ষা অভিযানের বিস্তৃত সমীক্ষা করে এহাকু অধিক স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করিবা উপরে কেন্দ্র শিক্ষামন্ত্রী গুরুত্বারোপ। রুষ ইউক্রেন সংঘর্ষ শেষ পর্যায়ে পৌঁছেছি কহিলে রুষ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আজিঠার পাঁচদিনিয়া ভারত গস্তরে আসুচ্ছন্তি মিয়ানমার রাষ্ট্রপতি এবং আইপিএল ক্রিকেটরে আসন্তাকালি গুজরাট টাইটন্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স মধ্যে হব ফাইনাল ম্যাচ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি বিভিন্ন পরিস্থিতিরে দেখা দেউথিবা সুরক্ষা আহ্বানর দৃঢ়তার সহ মোকাবিলা পাই সীমা সুরক্ষা বল বিএসএফ কু অতিরিক্ত দায়িত্ব দিয়াযিব। গতকালি গুজরাটর ভুজরে বিএসএফ অধিকারী সহ আলোচনা সময় শ্রী শাহা এহা কহিছন্তি। ভারত পাকিস্তান সীমায় বিএসএফ র দুইটি আউটপোস্ট কু মন্ত্রী শ্রী শাহা উদ্ঘাটন করিছন্তি।
2: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहे। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट
1: বিএসএফ প্রতিষ্ঠাকু ষাটিয়ে বর্ষ পূরণ হয়েছিবা বেলে সীমা সুরক্ষার বিএসএফ র কার্যধারাকু সম্পূর্ণ রূপান্তরণ করিবা পাই নিষ্পত্তি নিয়া যাইতিবা শ্রী শাহ কহিছন্তি। সীমা সুরক্ষা ক্ষেত্রে পারম্পরিক পদ্ধতিকু পরিবর্তন করি আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থা প্রচলন উপরে শ্রী শাহ গুরুত্ব দেইছন্তি। সে কহিছন্তি আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থায় বিএসএফ জওয়ানক সহ জনসাধারণ প্রশাসন স্থানীয় পুলিশ এবং সামরিক বাহিনী মধ্যে প্রাথমিক দায়িত্ব সামিল হব। স্বরাষ্ট্রমন্ত্রী কহিছন্তি স্মার্ট সীমা সুরক্ষা প্রকল্প অধীনরে সীমার সুরক্ষা গ্রিড সুদৃঢ় করিবা পাই উদ্যম চালিছি। এথিরে কোটি কোটি টাকা নিবেশ করা যিবা সহ ওয়াচ টাওয়ার রাডার এবং অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যা ব্যবহার করা যাচ্ছে। গ্রিড প্রতিষ্ঠা হওয়া পরে দেশের সীমালঙ্ঘন করা কেই সাহস করবে না বলে শ্রী শাহ কহিছন্তি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমায় তারবাড় স্থাপন পাই পশ্চিমবঙ্গ সরকার জমি যোগাই দেইথিবা স্বরাষ্ট্রমন্ত্রী কহিছন্তি। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযান কার্যকারিতা নিয়ে বিস্তৃত সমীক্ষা করিছন্তি। সমগ্র শিক্ষা অভিযান অধীনরে পাণ্ঠি প্রদান এবং এর কার্যান্বয়ন সমীক্ষা করে মন্ত্রী শ্রী প্রধান এর তৃতীয় পর্যায়ক দক্ষ এবং স্বচ্ছ ঢঙ্গে কার্যকরী করা উপরে গুরুত্ব প্রদান করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী প্রধান কহিছন্তি সমগ্র শিক্ষা অভিযান প্রধান

0: নমস্কার শ্রোতা বন্ধু, আজির হ্যালো রাউরকেলা কার্যক্রমকে আপনমানকু অনেক অনেক স্বাগত জনাউছি। মু আপনক রেডিও সাথী শুভশ্রী। কার্যক্রমটিকে প্রযোজনা করেছেন বসন্ত কুমার স্বাইন। যেমতি আমি সমস্ত জানিছে, আজি হচ্ছে মাসর শেষ হ্যালো রাউরকেলা কার্যক্রম। তেণু এই ক্রমে আজ শুনবা আপনার অনুরোধ ক্রমে ওড়িয়া চলচ্চিত্রর গীত। তবে আসন্তু আরম্ভ করিবা আজির কার্যক্রম। দেখিবা আজি ফোন কললে প্রথমে কে অছন্তি। হ্যালো,
1: হ্যালো, আয়া নমস্কার।
0: আজ্ঞা নমস্কার, আপনাকে মধ্য আপনাক নাটি কহন্তু।
1: মো নাম হরি সিং।
0: কোটু কোথলে কি?
1: এই আমল লাটি কথা শুন, গ্রাম হচ্ছে তিনজোর বড়তে বড়ানি।
0: আজ্ঞা, কোন করন্তি আপন? ঠিক আছে, আজ কোন ওড়িয়া চলচ্চিত্রর গীত শুনবে কহন্তু। কাকু ডেডিকেট করিবে কি? ঠিক আছে আজ্ঞা, শুনে দেছি আপনার অনুরোধ র গীতটি। আমি ফোন করতে আপনার অশেষ ধন্যবাদ, শুণুথান্তু।

0: সামগ্রিক বিকাশ শিক্ষকঙ্ক দক্ষতা বৃদ্ধি ও শিল্প সংস্থানগুলিক সহিত শিক্ষানুষ্ঠানমানঙ্ক সমন্বয়কু মধ্যে এথিরে গুরুত্ব দিয়াযিব। গতকালি লোকভবনের রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম্পাটিঙ্কু উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ সৌজন্যমূলক সাক্ষাৎ করে আয়োজিত হওয়া থাকা কুলপতি সম্মেলনী সম্পর্কে আলোচনা করেছিলেন। ভুবনেশ্বর লোকসেবা ভবনে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্ক অধ্যক্ষতায় ইবোলা ভাইরস সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ ও প্রস্তুতি সম্পর্কিত এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের ইবোলা ভাইরসক নিয়ে স্বাস্থ্য বিভাগ পক্ষ মার্গদর্শিকা জারি হয়েছে। রাজ্যের সতর্কতামূলক পদক্ষেপ, আবশ্যকীয় স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি ও চিকিৎসা সুবিধা সম্পর্কে বিস্তৃত আলোচনা করা যাইছিলা। জনসাধারণক মধ্যে ইবোলা ভাইরস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, ভয় ও গুজবক দূর করিবা পাই সঠিক সূচনা প্রসারণ উপরে গুরুত্ব দিয়া যাইছিলা। স্বাস্থ্য সচিব আশ্বতী এস ও বিভিন্ন ঘরোই হসপিটাল কর্তৃপক্ষ মানে এথিরে সামিল হইতিলে। হিন্দি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র উদন্ত মার্তণ্ড স্মৃতিরে প্রতিবর্ষ আজিৰ দিনক দেশে হিন্দি সাংবাদিকতা দিবস রূপে পালন করা যাচ্ছে। 1826 মসিহা মই মাস 30 তারিখে উদন্ত মার্তণ্ড প্রকাশ পাইছিলা। পণ্ডিত যুগল কিশোর শুক্ল কলিকতারু এক সাপ্তাহিক খবরকাগজ ভাবে এর প্রকাশন আরম্ভ করেছিলেন। ইংরেজ শাসন সময় এই সংবাদপত্র লোকমানকর স্বর উত্তোলন করিবার এক মাধ্যম পালটি। শুনন্তু এ সম্পর্কের এক স্বতন্ত্র রিপোর্ট।
1: হিন্দি সাংবাদিকতা দেশের সামাজিক, সাহিত্যিক ও রাজনৈতিক চেতনাকে জাগ্রত করিবার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। স্বাধীনতা আন্দোলন সময় হিন্দি সংবাদপত্রগুড়িক জনসাধারণক সচেতন, জাতীয়তাবাদী ভাবনার প্রচার ও ব্রিটিশ শাসন বিরুদ্ধে স্বর উত্তোলন করিবার বিশেষ সহায়ক হয়েছিল। সেই সময় সংবাদপত্র কেবল সূচনার উৎস নুহে বরং দেশভক্তির অগ্নিশিখা ভাবে উদ্রেক হয়েছিল। হিন্দি সাংবাদিকতা সমাজ সংস্কার ক্ষেত্রে অনেক সচেতনতা সৃষ্টি করেছিল। ডিজিটাল যুগে হিন্দি সাংবাদিকতার বিভিন্ন পরিবর্তন আসিলে ছাপা গণমাধ্যম, টেলিভিশন, ইউট্যুব, নিউজ পোর্টাল ও সামাজিক গণমাধ্যমে হিন্দিরে খবর প্রসারণ এবে জারি রয়েছে। হিন্দি সাংবাদিকতা দিবস আমাকে স্মরণ করাই থাকে, সাংবাদিকতা কেবল এক পেশা নুহে, এহা এক দায়িত্ব, সংঘর্ষ ও সমাজসেবার শক্তিশালী মাধ্যম। সত্য নীতিনিষ্ঠ সাংবাদিকতা এক গণতন্ত্রক সুদৃঢ় করে পারিব। আকাশবাণী সংবাদ বিভাগ পাই স্মৃতিরেখা তারিণী।
0: পুরীরে আসন্তা মাসে হওয়া থাকা জিলাস্তরীয় যুগ্ম জন অভিযোগ শুনানি পাই চূড়ান্ত কার্যসূচী প্রকাশ পাইছে। জুন মাস 1 তারিখে জিলা সদর মহকুমা সদ্ভাবনা সভাগৃহ, 8 তারিখে অস্তরঙ্গ ব্লক সম্মিলনী সকাল 7টার পূর্বাহ্ন 10টা পর্যন্ত শুনানি শিবির অনুষ্ঠিত হব। 16 তারিখে পিপিলি, 22 তারিখে ডেলাঙ্গ, 29 তারিখে গোপরে জন অভিযোগ শুনানি হওয়া নিয়ে জেলা অভিযোগ প্রকোষ্ঠ পক্ষ সূচনা মিলিছি। নবরঙ্গপুর সহরের বজার পোস্ট অফিস শাখাকু বিধায়ক গৌরীশঙ্কর মাঝি আজ উদ্ঘাটন করেছেন। কেন্দ্র সরকার ডাক বিভাগকু অধিক সুসংগঠিত করিবা পাই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সহ ডাক বিভাগকু নূতন রূপরেখ প্রদান করুছন্তি বলি শ্রী মাঝি কইছন্তি। গজপতি জেলা সদর মহকুমা পারিলাখিমুন্ডিস্থিত গ্রামীণ আত্মনিযুক্তি প্রশিক্ষণ ক্ষেত্রে আসন্তা রথযাত্রা পালন নিয়ে প্রাক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। জেলাপাল সুনীল অগ্রওয়াল অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকে বিধায়ক রূপেশ কুমার পাণিগ্রাহী যোগদে রথযাত্রা শৃঙ্খলিত ও সুব্যবস্থিত করা উপরে আলোচনা করে। রাজ্যের কালবৈশাখী প্রভাবে বিভিন্ন স্থানের বর্ষা হয়ে যাই। আসন্তা 24 ঘন্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর বিভিন্ন জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। গত 24 ঘন্টা মধ্যে কেন্দ্রাপড়া জেলার গরদপুরে সর্বাধিক 71 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। আগামী 7 দিন পর্যন্ত রাজ্যের কালবৈশাখী প্রভাবে ঝড়বর্ষা নিয়ে পাণিপাগ কেন্দ্র পক্ষর অনুমান করা যাইছে। মুখ্য সংবাদ পুনি থরে। ত্রুটিশূন্য ভোটর তালিকা প্রস্তুতি লক্ষ্য নেই রাজ্যে আজিঠারু আরম্ভ হয়েছে স্বতন্ত্র সঘন সংশোধন। বিজেপি সরকার 2 বর্ষ পূরণ অবসরের আসন্তা মঙ্গলবার ঠারু বিভাগীয় সমীক্ষা করবে মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা আনিবা পাই ভুবনেশ্বরে আসন্তাকালি ঠারু আরম্ভ হব কুলপতি সম্মিলনী এবং প্রথম হিন্দি সংবাদপত্র উদন্ত মার্তণ্ড স্মৃতিরে আজ পালন করা যাচ্ছে হিন্দি সাংবাদিকতা দিবস। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6টা 45 মিনিটে।

শুনি তপুরে কন্যা ছলে বন্ধন নিজ কর্ম ফলে বলির পুত্র বাণাসুর দুর্জয় দুষ্ট দুরাচার হেমন্ত কহি কৃষ্ণ আগে নারদ গলে শূন্য মার্গে কৃষ্ণ আদেশে।

0: যদি আপন ভি চাহুছন্তি নিজ অঞ্চলরে পালা কার্যক্রম পরিবেশন করাইবা পাই তেবে যোগাযোগ করন্তু সুন্দরগড় জেলার সুনামধন্য পশ্চিম রত্ন পালা গায়ক শ্রী ফকির মোহন বারাঙ্কু। যোগাযোগ নম্বর 9439286858। আজ্ঞা হ্যাঁ, 9439286858।
1: আম রাজ্যে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাই। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
2: অঙ্গদান করন্তু, জীবনকু গোটিয়ে সুযোগ দিয়ন্তু, কাহার আশা হন্তু, নিজের কর্তব্য পালন করন্তু, জীবন পরে মধ্য জীবন দিয়ন্তু, অঙ্গদান করন্তু।
3: শ্রোতাবন্ধু বর্তমান আসন্তু শুনিবা সংস্কৃত সম্বাদ। রিলে প্রচার করছু আকাশবাণী দিল্লিরু।

0: অঙ্গদান করন্তু, জীবনকু গোটিয়ে সুযোগ দিয়ন্তু, কাহার আশা হুয়ন্তু, নিজের কর্তব্য পালন করন্তু, জীবন পরে মধ্যে জীবন দিয়ন্তু, অঙ্গদান করন্তু। অঙ্গদান মানবতার সবুঠারু বড় পরিচয়।
1: সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা, বজ্রপাত প্রতি সাবধানতা, যথা ঘড়ঘড়ি শব্দ শুণিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোণসি পোকা ঘর ভিতরকু চালি আসন্তু, গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহি, খোলা পড়িয়া বা ক্ষেতরে রুহন্তু নাহি, নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকি জুকি হই বসি যাআন্তু, মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু, বিজুলি মারুথিবা সময়রে যদি আপন কার বস বা অন্য মোটা চাদর থিবা যান ভিতরে অছন্তি তাহলে পদাকু বাহারন্তু নাহি, সাইকেল বা মোটর বাইক চলান্তু নাহি, লুহা খম্ব বিদ্যুত তার ইত্যাদি ঠারু দূরে রুহন্তু, পোখরী বা জলাশয় নিকটরে রুহন্তু নাহি, যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি তাহলে যথাশীঘ্র বাহারি আসন্তু, ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়ি উড়ান্তু নাহি, হাতরে মাছ দ্বারা বনিসি লুহা বেণ্ট ছতা বা লুহা ছড় ধরন্তু নাহি, ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি রুহন্তু, বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা।

0: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি আদিত্যনারায়ণ দাস। মুখ্য সম্বাদ, মন কি বাতরে আসন্তাকালি দেশবাসীঙ্କ ସହ ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত যোজনায় ভর্তি হবার তিনদিন পূর্বরু রোগীঙ্କୁ সমস্ত প্রকার স্বাস্থ্য পরীক্ষা সুবিধা প্রদান করা যাব কহিলে স্বাস্থ্যমন্ত্রী। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাইঁ 1,08,00,000 টাকার আর্থিক অনুদানকু মুখ্যমন্ত্রীঙ্କ অনুমোদন এবং ছতিশা নিযোগ ও নীতি সব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আসন্তাকালি পুরীঠারে হব অনুষ্ঠিত। বিস্তৃত সম্বাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি পূর্বাহ্ন 11টা সময়ে আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে দেশবাসীঙ্କ ସହ ভাব বিনিময় করিবে। কার্যক্রমর এহা হব 134তম সংস্করণ। কার্যক্রম আকাশবাণী ও দূরদর্শনর সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল আপ্রে মধ্য উপলব্ধ হব। এহা আকাশবাণী, ডিডি নিউজ, পিএমও এবং সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় ইউট্যুব চ্যানেলে সিধা প্রসারিত হব। হিন্দি ভাষার প্রসারণ পরে আকাশবাণীতে কার্যক্রমর আঞ্চলিক ভাষান্তরণ প্রসারণ করা যাব। রাতে 8টায় আঞ্চলিক ভাষান্তরণর পুনঃ প্রসারণ করা যাব। ভুবনেশ্বর লোকসেবা ভবনের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্କ অধ্যক্ষতায় রাজ্যের কার্যকরী হেউথিবা স্বাস্থ্য কার্ডর কার্যকারিতা সম্পর্কে এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। রাজ্যের প্রমুখ বেসরকারী হসপিটালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও গোপবন্ধু জন আরোগ্য যোজনার হিতাধিকারী মানঙ্ক পাই বিভিন্ন সুবিধা সুনিশ্চিত করিবা উপরে বৈঠকে গুরুত্বারোপ করা যাইছি। যোজনার হিতাধিকারী মানঙ্ক পাই সহায়তা ব্যবস্থা সুনিশ্চিত করিবাকু আবশ্যক পদক্ষেপ ग्रहण पर मंत्री डॉक्टर महालिंग निर्देश देते। रोगी डाक्तरखाना भर्ती होवार तीन दिन पूर्व समस्त प्रकार परीक्षा को आयुष्मान भारत योजनार पैकेज मध्यम निःशुल्क व्यवस्था करिबा एवं चिकित्सा पई आसुथबा रोगी सह उत्तम व्यवहार प्रदर्शन करिबा पई मंत्री विभागीय कर्मचारी मानंकु परामर्श देइछन्ति।
1: भर्ती पूर्व जहाँ टेस्ट हम सेटा पैकेज रे इंक्लूड अछि एवं से पैसा पैकेज रे बहन करा जिवो एवं एई अवेयरनेस टा लोकों को पाखरे मध्ये रहिबा कथा। एई कथा आमे क्लियर कट भाव रे हॉस्पिटल जो माने प्रकॉर्पोरेट हॉस्पिटल रो आस्थिले अथॉरिटी तांकु क्लियर कट बुझैछु एवं तांकु पूरा स्ट्रिक्टली कहाइछि जे जनसाधारण को समान भलो व्यवहार देबे, भलो तांकु आतिथ्य देबे, गोटेला उत्तम चिकित्सा देबे।
0: বৈঠকরে স্বাস্থ্য বিভাগ সচিব অশ্বতী এস, রাজ্য জনস্বাস্থ্য নির্দেশক, স্বাস্থ্য বিভাগের অন্য বরিষ্ঠ অধিকারী মানে ও বেসরকারী হসপিটালর প্রতিনিধি মানে উপস্থিত থিলে। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাই ওড়িয়া ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ পক্ষরু 1,08,00,000 টাকার আর্থিক অনুদান রাশি প্রদান করা যাব। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক নির্দেশক্রমে চলিত বর্ষ জেলার 21টি কমিটিকু এই আর্থিক অনুদান রাশি প্রদান করা যাব বলে জানা পড়ছে। মুখ্যমন্ত্রীঙ্কর এই নিষ্পত্তিকু সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ স্বাগত করিবা সহিত ওড়িশার পর্বপর্বাণি ও জানিযাত্রাকু বিশ্ব দরবারে এক অনন্য পরিচয় প্রদান করিব বলে কহিছন্তি। ক্ষেত বচাও পদক্ষেপক দেশব্যাপী এক জাতীয় অভিযানের পরিণত করা উপরে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গুরুত্ব প্রদান করেছেন। নয়াদিল্লিরে ক্ষেত বচাও অভিযানের প্রস্তুতি নিয়ে এক উচ্চস্তরীয় বৈঠকের অধ্যক্ষতা করে মন্ত্রী শ্রী চৌহান অভিযান কৃষিজীবী, কৃষিক্ষেত্র এবং গ্রামাঞ্চল সমন্বয় ক্ষেত্রে অধিক ব্যাপক করা আহ্বান দিয়েছেন। সারর সন্তুলিত ব্যবহার, পানিপাগ সম্বন্ধীয় আহ্বানকে দৃষ্টিতে রাখি চাষীঙ্ক সময়োচিত পরামর্শ, পঞ্চায়েত স্তরের সক্রিয় অংশগ্রহণ এবং যোজনার সুফল সিধাসলক গ্রামাঞ্চলের পৌঁছাইবা এই অভিযানের মুখ্য উদ্দেশ্য বলে মন্ত্রী শ্রী চৌহান কহিছেন। এইসব ক্ষেত্রগুলিক উপরে প্রাথমিকতা প্রদান করা শ্রী চৌহান কৃষি অধিকারী আহ্বান দিয়েছেন। এই অভিযান আসন্তা সোমবার ঠারু জুন 30 তারিখ পর্যন্ত দেশব্যাপী কার্যকরী করা যাব। পূর্বতট রেলবাইর মহাপ্রবন্ধক পরমেশ্বর পঙ্কওয়াল আজ খোর্ধা রেল স্টেশনরে বিভিন্ন ব্যবস্থার সমীক্ষা করেছেন। যাত্রীঙ্ক সুবিধা সুযোগ, স্টেশন পরিসর স্বচ্ছতা, যাত্রী প্রেক্ষাালয়, বুকিং কার্যালয়, ফুট ওভর ব্রিজ, କ୍ୟାଟରିଂ ୟୁନିଟ୍ ଆଦି ଶ୍ରୀ ଫଙ୍କୱାଲ ବୁଲି ଦେଖିବା ସହିତ ଯାତ୍ରୀମାନଙ୍କୁ ଯୋଗାଇ ଦିଆଯାଉଥିବା ସେବାର ଗୁଣବତ୍ତା ଉପରେ ଅଧିକାରୀମାନଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିଥିଲେ। ସୁରକ୍ଷିତ ଦକ୍ଷ ଏବଂ ଆରାମଦାୟକ ରେଳସେବା ନିଶ୍ଚିତ କରିବା ପାଇଁ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଓ ଯାତ୍ରୀ ସୁବିଧାଗୁଡ଼ିକର ନିରନ୍ତର ଅନୁଧ୍ୟାନ ଉପରେ ମହାପ୍ରବନ୍ଧକ ଗୁରୁତ୍ୱାରୋପ କରିଥିଲେ। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀର କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିର ଛତିଶା ନିଯୋଗ ଓ ନୀତି ସବ୍କମିଟିର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ ଆସନ୍ତାକାଲି ନୀଳାଦ୍ରି ଭକ୍ତ ନିବାସଠାରେ ଶ୍ରୀମନ୍ଦିର ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକ ଅରବିନ୍ଦ ପାଢ଼ୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଅପରାହ୍ନରେ ପ୍ରଥମେ ଛତିଶା ନିଯୋଗ ଓ ପରେ ସନ୍ଧ୍ୟାରେ ନୀତି ସବ୍କମିଟି ବୈଠକ କରାଯିବ। ବୈଠକରେ ଆଗାମୀ ରାଜେନ୍ଦ୍ରାଭିଷେକ, ସ୍ନାନଯାତ୍ରା, ରଥଯାତ୍ରା, ବାହୁଡ଼ା ଯାତ୍ରା, ନୀଳାଦ୍ରି ବିଜେ ଓ ଅନ୍ୟ ସମସ୍ତ ନୀତି ନିର୍ଘଣ୍ଟ ଉପରେ ଆଲୋଚନା ଓ ଅନୁମୋଦନ କରାଯିବ। ଜଳଲାଗି ପାଇଁ ଗରବଡ଼ୁ ସେବକଙ୍କୁ ପାଳିଆ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ ଓ ଗୌଡ଼ିଆ ମଠକୁ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ବାହାରେ ବେଢ଼ା ମାର୍ଜନ ପାଇଁ ଅନୁମତି ଉପରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା ହେବ। ବୈଠକରେ ଜିଲ୍ଲାପାଳ ଦିବ୍ୟଜ୍ୟୋତି ପରିଡ଼ା, ଆରକ୍ଷୀ ଅଧିକ୍ଷକ, ବିଭିନ୍ନ ଅଧିକାରୀ ଏବଂ ଶ୍ରୀମନ୍ଦିର ପରିଚାଳନା କମିଟି ସଦସ୍ୟମାନେ ଉପସ୍ଥିତ ରହିବେ। ରାଜ୍ୟରେ ଭୋଟର ତାଲିକାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ ପ୍ରକ୍ରିୟା ଆଜିଠାରୁ ଆରମ୍ଭ ହୋଇଛି। କଟକ ଜିଲ୍ଲାରେ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ବିଏଲ୍ଓମାନେ ଜିଲ୍ଲାର 9 ବିଧାନସଭା ମଣ୍ଡଳୀରେ ଘରକୁ ଘର ଯାଇ ଭୋଟରମାନଙ୍କ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ଓ ଯାଞ୍ଚ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଭୋଟରଙ୍କୁ 2 ଲେଖାଏଁ ଗଣନା ଫର୍ମ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଗୋଟିଏ ଫର୍ମକୁ ଅଧିକାରୀମାନେ ନିଜ ପାଖରେ ରଖୁଥିବା ବେଳେ ଅନ୍ୟଟିକୁ ଭୋଟରମାନଙ୍କୁ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି। ଜନସାଧାରଣଙ୍କ ସହାୟତା ନିମନ୍ତେ 1950 ନିଃଶୁଳ୍କ ନିର୍ବାଚନ ସହାୟତା ନମ୍ଘର ଜାରି କରାଯାଇଛି। ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲାର ବିକାଶ ଭବନ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ଜିଲ୍ଲାପାଳ ତଥା ଜିଲ୍ଲା ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ କବୀନ୍ଦ୍ର ସାହୁଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏସ୍ଆଇଆର୍ ସମ୍ପର୍କିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଯୋଗ୍ୟ ମତଦାତାମାନଙ୍କ ନାମକୁ ଭୋଟର ତାଲିକାରେ ପଞ୍ଜିକୃତ କରିବା ଏବଂ ଅନଧିକାର ପ୍ରବାସୀ କିମ୍ବା ଅଯୋଗ୍ୟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନାମକୁ ତାଲିକାରୁ ବାଦ୍ ଦେବା ଏହାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ବୋଲି ଜିଲ୍ଲାପାଳ କହିଛନ୍ତି। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଧୀନରେ ବ୍ରହ୍ମପୁର ଉପଜିଲ୍ଲାପାଳ ଅବିନାଶ କୁମାର ଲୋଚାପଡ଼ା ବୁଥ୍ ପରିଦର୍ଶନ କରି ଭୋଟରମାନଙ୍କୁ ଫର୍ମ ବଣ୍ଟନ କାର୍ଯ୍ୟର ସମୀକ୍ଷା କରିଥିଲେ। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବିଏଲ୍ଓମାନେ ଘରକୁ ଘର ଯାଇ ଭୋଟରମାନଙ୍କୁ ପରିଗଣନା ଫର୍ମ ଦେବା ସହ ଫର୍ମ ପୂରଣ ପ୍ରକ୍ରିୟା ସମ୍ପର୍କରେ ଅବଗତ କରାଇଥିଲେ। ନାଗରିକ କୈନ୍ଦ୍ରିକ ଓ ସମୟାନୁବର୍ତ୍ତୀ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ ସୁନିଶ୍ଚିତ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆଜି ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଗୃହ ନିର୍ମାଣ ଓ ନଗର ଉନ୍ନୟନ ବିଭାଗ ପକ୍ଷରୁ କ୍ୟାମ୍ପ କୋର୍ଟ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବିଭାଗର ଅତିରିକ୍ତ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଉଷା ପାଢ଼ୀ ଭୁବନେଶ୍ୱର ମହାନଗର ନିଗମ ସହିତ ଜଡ଼ିତ ମାମଲାଗୁଡ଼ିକର ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଆବେଦନର ଶୁଣାଣିରେ ଅଧ୍ୟକ୍ଷତା କରିଥିଲେ। କ୍ୟାମ୍ପକୋର୍ଟରେ 142 ମାମଲାର ସମାଧାନ କରାଯାଇଥିଲା। ଓଡ଼ିଶା ଉନ୍ନୟନ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଆଇନ 1982 ଅନୁଯାୟୀ ଦାୟର ମାମଲାଗୁଡ଼ିକର ତ୍ୱରିତ ସମାଧାନ ଲକ୍ଷ୍ୟରେ ଏହି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଜଙ୍ଗଲ ପରିବେଶ ଓ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ବିଭାଗର ପ୍ରଧାନ ବନ ସଂରକ୍ଷକ କେ ମୁରୁଗେଶନ ଏବଂ ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ମୁଖ୍ୟ ବନ ସଂରକ୍ଷକ ପି ଅର୍ଥନାରୀ ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ଗସ୍ତରେ ଯାଇ ଓଡ଼ଗାଁଠାରେ ଚାରାରୋପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମର ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। ଓଡ଼ଗାଁ ସେକ୍ସନର ମଠ ଖଜୁରିଆ, କୁମ୍ଭିଆପଲ୍ଲୀ ସହରାଞ୍ଚଳର ଚାରାରୋପଣ କାର୍ଯ୍ୟ ସହ ନାଉଖାଲ ଏବଂ ବାହାଡ଼ ଝୋଲା ସେକ୍ସନର କେତେକ ଗ୍ରାମାଞ୍ଚଳର ଚାରାରୋପଣ ପ୍ରକଳ୍ପ ମଧ୍ୟ ଏହି ଦୁଇ ଅଧିକାରୀ ପରିଦର୍ଶନ କରିଛନ୍ତି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ଖଣ୍ଡପଡ଼ା ସହରାଞ୍ଚଳର ସାମଗ୍ରିକ ବିକାଶ ଓ ସାଂସ୍କୃତିକ ସ୍ଥଳୀଗୁଡ଼ିକର ଉନ୍ନତିକରଣ ପାଇଁ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଖଣ୍ଡପଡ଼ା ବିଧାୟକ ଦୁଷ୍ମନ୍ତ କୁମାର ସ୍ୱାଇଁ ସହରର ବିଭିନ୍ନ ୱାର୍ଡରେ 11 ଜନକଲ୍ୟାଣକାରୀ ପ୍ରକଳ୍ପର ଭିତ୍ତିପ୍ରସ୍ତର ସ୍ଥାପନ କରିଛନ୍ତି। ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ରିୟାମାଳ ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ଗୁଣ୍ଡିଆପାଲି ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରେ ଜିଲ୍ଲା ସାମାଜିକ ସୁରକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ ନିଶାମୁକ୍ତ ଅଭିଯାନ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଜନସାଧାରଣ ନିଶାଦ୍ରବ୍ୟଠାରୁ ଦୂରେଇ ରହିବା ସହିତ ଏ ସମ୍ପର୍କରେ ଜନସଚେତନତା ସୃଷ୍ଟି ନିମନ୍ତେ ଅଭିଯାନରେ ଗୁରୁତ୍ୱାରୋପ କରାଯାଇଥିଲା। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା ସଦ୍ଭାବନା ସଭାଗୃହରେ ଜିଲ୍ଲାପାଳ ମଧୁସୂଦନ ଦାସଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟର ସଫଳ ମୁକାବିଲା ନିମନ୍ତେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ କମିଟିର ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଆସନ୍ତା ବର୍ଷା ଋତୁରେ ସମ୍ଭାବ୍ୟ ବନ୍ୟା ଓ ଅନ୍ୟ ବିପର୍ଯ୍ୟୟର ସଫଳ ମୁକାବିଲା ନିମନ୍ତେ ସମସ୍ତ ବିଭାଗ ମଧ୍ୟରେ ସମନ୍ୱୟ, ସତର୍କତା ଓ ତ୍ୱରିତ ପ୍ରକ୍ରିୟା ବ୍ୟବସ୍ଥାକୁ ସୁଦୃଢ଼ କରିବା ଉପରେ ଜିଲ୍ଲାପାଳ ଗୁରୁତ୍ୱାରୋପ କରିଥିଲେ। ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାରେ ଆନ୍ତଃଜିଲ୍ଲା ଫୁଟବଲ ଚାମ୍ପିୟନସିପ୍ 2026 ପାଇଁ ଉଭୟ ବାଳକ ଓ ବାଳିକା ବର୍ଗର 35 କ୍ରୀଡ଼ାବିତ୍ ଆଜି ବ୍ରହ୍ମପୁର ଯାତ୍ରା କରିଛନ୍ତି। ବ୍ରହ୍ମପୁର ଷ୍ଟାଡିୟମରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ପ୍ରତିଯୋଗିତାରେ ମୋଟ 8 ଜିଲ୍ଲାର କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶେଷ ହେବା ପୂର୍ବରୁ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ମନ୍ କି ବାତ୍ରେ ଆସନ୍ତାକାଲି ଦେଶବାସୀଙ୍କ ସହ ଭାବ ବିନିମୟ କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। आयुष्मान भारत योजना रे भर्ती हेबार 3 दिन पूर्वरु रोगी को समस्त प्रकार स्वास्थ्य परीक्षा सुविधा प्रदान करिवे राज्य सरकार। संबलपुर जिल्लार शीतलषष्ठी पर्व पालन पई 1,08,00,000 टंका आर्थिक अनुदान

श्रोता बंधु শুনুতলে মুঝে নিন্দ না আয় গীতটি গীতটি গাইছন্তি অনুরাধা পোড়ওয়াল এবং উদিত নারায়ণ। দিল চলচ্চিত্ররু শুনুতলে এই সুন্দর গীতটি। এটি শেষ হলা হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা। বর্তমান আসন শুণবা সমাচার সন্ধ্যা এবং পরপরে ইংরাজি সম্বাদ রিলে করি প্রচার করছু আকাশবাণী দিল্লি।

শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা। আকাশবাণী রাউরকেলা বর্তমান আসুন শুনিবা গীত এবং গজল কার্যক্রম। প্রথমে এতে শুনিবা তুম ইয়াদ আয়ে গজল আলবম রু তেরে আনে কি জব খবর মেহকে গীতটি। গীতটি গাইছেন জগজিৎ সিং এবং রচনা করছেন নওয়াজ দেওবন্দী।

শ্রোতা বন্ধু, শুনেছিলে গীত কুছ খোনা কুছ পানা। গীতটি গাইলে জগজিৎ সিং এবং রচনা করে সঞ্জয় মাসুম। পরবর্তী গীতটি শুনবা তেরি বেরুখি। গীতটি গাইছেন জগজিৎ সিং এবং রচনা করেছেন কনওয়ার মহিন্দর সিং বেদী।